0: করি মতে ভাবলু কাহে মা পর বলি করি মতে ভাবলু কাহে মা পর বলি করি মতে ভাবলু কাহে মা পর বলি করি মতে ভাবলু কাহে।
1: শ্রোতা বন্ধু শুণুলে ভক্তিগীতর কার্যক্রম বন্দনা। কণ্ঠদান কলে কমলাকান্ত রণা, বীণাপণি রথ, লিঙ্গরাজ মিশ্র, মানসী রাণী সুন্দর রায় ও অক্ষয় কুমার পণ্ডা। আকাশবাণী সম্বলপুর আজর ভাবনার শুণত জি সাইকৃষ্ণ উপস্থাপনা।
2: মানুষের জীবন ইচ্ছার আরম্ভ হুয়ে, শিখবার ইচ্ছা, আগকু বড়িবার ইচ্ছা, কিছু সৃষ্টি করিবার ইচ্ছা, এই কামনা মানে হি সভ্যতাকু আগকু নেইচন্তি। কিন্তু যেতেবেলে কামনার কোনসি সীমা রহে নাহি, সেতেবেলে সেই কামনা হি মানুষের সবুঠারু বড় বন্ধন হয়ে যায়। ভগবদ গীতা কহে, কামনারু আসক্তি, আসক্তিরু ক্রোধ, ক্রোধরু মোহ, আও মোহরু বুদ্ধির নাশ হুয়ে। অর্থাৎ সমস্যা কামনারে নুহে, সমস্যা হচ্ছে তাহার অসীম বিস্তারে। এক অগ্নিকু দেখন্তু, চুলিরে সীমিত রহিলে সে অন্ন রাঁধে, ঘরকু উষ্মতা দিয়ে, কিন্তু সেই অগ্নি যদি সীমা ভাঙ্গি দিয়ে, সে ঘর, জঙ্গল,

শ্রোতাবন্ধু শুনুলে প্রায়তঃ সূচনা আকাশবাণী সম্বলপুর প্রচার করছি আমার সাপ্তাহিক কার্যক্রম সম্বলবাণী। তথ্য সংগ্রহ তথা সম্পাদনা সুবেন্দ্র কুমার সাহু, প্রযোজনা সন্তোষ পিং, উপস্থাপনা কল্পনা পৃষ্ঠী।

0: গীতাৰ উদ্ধৃত কণ্ঠৰে গাইছেন হৰিহৰণ ও আলকা য়াগ্নিক, সংগীত যতীন ললিত।
1: মে এনি মামা পাপা কা ও নামুমকিন সপনা জো সচ হুয়া হ্যায়, মে উনকি দিল কি ধড়কন হু জিসে ও সুন নহীন সকতে, মে উনকি পহচান হু উনকি আওয়াজ হু। হামারি ছোটি সি দুনিয়া হ্যায় সির্ফ তিনো কি, লেকিন মে আসমান কো ছুনা চাতি হু, গানা চাতি হু। আওয়াজ ও খামোশি টকরাতে গে ফির ভি সপনে জিন্দা হ্যায়, হ্যাঁ না ইয়ে নামুমকিন সপনা, লেকিন ও জিন্দগি হি ক্যা জিসমে কোই নামুমকিন সপনা না হোক।

0: এই জনে উঠিছি,
1: উঠু,
0: তারা বি হসুছি,
1: ও হসুনা,
0: ফুল বি ফুটিছি,
1: ফুটো,
0: রাতে বি নাচুছি,
1: নাচু।

শ্রোতা বন্ধু শুনুছন ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম। কার্যক্রমর শেষ গীতটাকে শুনুন, কথাচিত্র টিকে খরা টিকে ছাই। গীতটাকে গাইছন অসিত ত্রিপাঠী আও অসীমা পণ্ডা। গীতটাকে লিখিছন মানস সামল, সঙ্গীত বিশ্বস্বরূপ মহাপাত্র।

ইনে সিলসিলা ওড়িয়া সিনেমা গীত কার্যক্রম শ্রোতা কার্যক্রম শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু ইয়াদে মূল করুছু গোটে হিন্দি সিনেমা গীত কার্যক্রম আজ ইয়াদে শুণু দিল তো পাগল হে সিনেমার কেতটা গীত কার্যক্রমের পহলা গীতটা গাইছন উদিত নারায়ণ লতা মঙ্গেশকর গীত রচনা আনন্দক্সি সঙ্গীত উত্তম সিং

শুনুছেন গোটে সিনেমা হিন্দি সিনেমা গীতর কার্যক্রম আজ ইহাতে দিল তো পাগল হে সিনেমার ক্ষেত্রে গীত শুনুছেন ইহাতে শুনুন লতা মঙ্গেশকর উদিত নারায়ণ গাইথিবা ই গীত।

কার্যক্রমের শেষ গীত সিনেমা হাম তোমার হে সনম। গীতটা গাইছেন উদিত নারায়ণ, সঙ্গীত সাজিত ওয়াজিত, গীত রচনা সমীর।

ইনেস এসলা হিন্দি সিনেমা গীত কার্যক্রম খোলা ছরকা শ্রোতা মানে কার্যক্রম শুণুচন্তি আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর এঠারে শ্রোতা মানুষ সূচাই দেওয়া চাহুছু আজি দিন গোটা বাজি 20 মিনিটে ঘর সংসার কার্যক্রম লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো সখি আপনার অপেক্ষার আজর বিশেষ আলোচনার বিষয় হচ্ছে নব যৌবন দর্শন আম সহিত যোড়ি হবার ফোন নম্বর গুড়িক হেউচি 0663241240 এবং 0663241231 আমি আপনার ফোন অপেক্ষার আসন্তু কথা হওয়া সেই সময় যে সময় আমি আপনার রাখিছু আজি দিন গোটায় বাজি 20 মিনিটে ঘর সংসার কার্যক্রমে হ্যালো সখী লাইভ ফোন ইন কার্যক্রম শ্রোতাবানে কার্যক্রম শুণুচন্তি আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর আরম্ভ করুছু হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম বাতায়ন শ্রোতাবন্ধু গীত তো শুণবা কিন্তু তা পূর্বর পদে কথা হয়ে যা মানুষ জীবন ঈশ্বরঙ্কর সৃষ্টির সবুঠার মূল্যবান জীবন কুহযায় ঈশ্বর বিশ্রাম নেলাপরে মানুষকে সৃষ্টি করে এবং মানুষপ্রাই যা যা আবশ্যক পৃথিবীতে সমস্ত বিষয়ক ঈশ্বর গোটিয়ে পরে গোটিয়ে জিনিসকে সৃষ্টি করে তাপাই খঞ্জি দিয়ে কিন্তু মানুষ জীবন কেতে মূল্যবান আমি মানে তাকে বেড়ে বেড়ে অণদেখা করু মানুষ হয়ে জন্ম হয়েছু যেতবে আমি ঈশ্বর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব তেমন আমার আচার ব্যবহার কথা চালি চলন অন্য নিকটরে নিজকে উপস্থাপিত করিবার ধারা বি কিছু ভিন্ন হওয়া দরকার আমি চিন্তা করা কথা চেষ্টা করা কথা আমার ব্যবহার এপরি হওয়া দরকার আমাদের কথা হওয়া লোকটি আমটু কিছু শিখন্তা অতি ছোট কথা কিন্তু এই ছোট কথা জীবনের বড় বড় সফলতা আনে এই কথা মনে রাখি আরম্ভ করা আজর প্রথম গীত কার্যক্রমের প্রথম গীত কথাচিত্র ড্যাডি কণ্ঠদান করছেন তলচ জিজ ও সাথী গীত রচনা সুরজ সানি সঙ্গীত রাজেশ রোশন

0: এইটি শেষ হলা হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম বাতায়ন।
1: শুনন্তু এক বিশেষ সূচনা, আকাশবাণী সম্বলপুর কেন্দ্রের আবশ্যক থিবা কিষান উপভাষায় কার্যক্রম উপস্থাপনা পাই আগ্রহী যুবক যুবতীঙ্ক ঠারু দরখাস্ত আহ্বান করা যাওছি। এথিপাই যোগ্যতা হেলা কিষান সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থিবা আবশ্যক, কিষান উপভাষায় পরিষ্কারভাবে শুদ্ধ উচ্চারণ করে পারুথিবে, প্রার্থী বা প্রার্থিনীক শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তদূর্ধ্ব হইথিবা আবশ্যক, প্রার্থী বা প্রার্থিনীক কণ্ঠস্বর বেতার উপযোগী হইথিব, প্রার্থী অবা প্রার্থিনীক বয়স জুন মাস 16 তারিখ 2026 সুদ্ধা 20-50 বর্ষ মধ্যে হইথিবা আবশ্যক, কম্পিউটর সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান রকিথিবে, সম্বলপুর মহানগর নিগম অঞ্চলর সীমা ভিতরে বসবাস করুথিবে, আগ্রহী প্রার্থী বা প্রার্থিনী সাদা কাগজের নিজের নাম ঠিকনা শিক্ষাগত যোগ্যতা বয়স জাতি ফোন নম্বর অবা মোবাইল নম্বর

0: ছমাসর ওড়িয়া ধরি যাউথিলে তীর্থ করি, ঘর লোকে হাড়ি পকেই দেউথিলে পরে পাশিরি। আগর কথা সবু শুনি দেবু বলে, আগর কথা সবু শুনি দেবু বলে, হজি যিবা তোমার বুদ্ধি জ্ঞান বদলি গলা সবু পেশন, যেহেতু নুহেলা দেশ স্বাধীন বদলি গলা সবু পেশন।
1: শুনুলে সম্বলপুরী গীত।

0: சன் ராஜா
1: அச்சா
0: யார் அத்தலாம் அருகே பள்ளி அத்தலி மல்லா விடணும்
1: கதார் பார்த்தார் பிற
0: மல்லா ஒரு மாதிரி கேராரி
1: ஓஹோ அரு மல்லா தீன்
0: மல்லா தீன்
1: ହଁ ନାହିଁ ମାନି ଘାଏ ଘାଏ ଆଏ କାମଲା ହେଲେ ନି ଆକୁନ୍ ତାଙ୍କର ଯେତା ଛୋଟେ କାଟି ବାବୁ ସୁସନ୍ ଆତଲନାର ପଦାଗେ ବୋଲେ କାଦାର ପଦାତରା
0: ହଁ
1: ଆର୍ ନେ ଆତଲନାର ପଦାନୁ ଗୁଠି ନିମେ
0: କୁଣାର ବାଜକୁନ୍ ଆତଲାର
1: ମାନେ ନିମେ ବଞ୍ଚାରି ଭାଇ ବନ୍ଧୁ ମାନେ ଭାଇ
0: ଭାଇ ଅଣ୍ଟା ଆତଲା ସୁସନ୍ ଆମେ ତିନିଟା ଭାଇ ଭଉଣୀ ଏଇ ଭଉଣୀ ଏଇ ମୁଁଟା ଘେ ଭାଇର ଆଉ ମୁଁଟା ବି ଭଉଣୀ
1: ବୋଲେ ନିମ୍ ଯେନ୍ ବେଞ୍ଜକାର ହାଜକାର ଗୁଠି ନିମେ ହାଦୁ ବଚୋରିନ୍ ଏକା ସାନ୍ ଟାଉନ୍ ନୁହିଁ ନିମେ ଆ ସବୁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାନଯାକା ପଦା କେର କାଜକାର
0: ପଦା କେର କାଞ୍ଜିଆ
1: ପଦାନ ହଁ
0: ପଦାନୁ ମାନଜାଦ
1: ହଁ
0: ଛୋଟେ ସେ ଟାଉନ୍ ନୁ
1: ଆଚ୍ଛା ଆଚ୍ଛା
0: ଟାଉନ୍ ନୁ ଯେତିକି ଲୁକ ଥିଲା ଆର୍ କେନ୍ଦିଆ ନି ପଦାକି ତ ଏକଲାଇ ପୋଲଗାମ କାଲା ଆଉ ନିନ୍ ଇଶାନ ବେଞ୍ଜା କାଟେ ସିନ୍
1: ହନେବାଚାର
0: ବାଜାର ଓକେ ହଁ ଠିକ୍ ଅଛି ବାଜକାନ ଆଇସାନ
1: ବେଞ୍ଜା ହେଲେ ଯେନ୍ ଆଳପା ନୁ ନିମ୍ ବେଞ୍ଜା ନାଞ୍ଜକାର ପଦାନୁ ଗୁଠି ହେଲେ ଇ ବେଞ୍ଜା ରୀତିନୀତି ଜମେନ ଆମେ କୁଣାରକି ଯେନ୍ତା ରାଚା ହନେ ନାଞ୍ଜକାର କା ଗୋଲ୍ଲାର ଯେନ୍ତା କାମରାର ଯେ ହନେ ହିଚାନୁ କାମାଲ କାମଚକାର
0: କାଲନାର ବାଲନାର ବରାତ ଯେନ୍ କାଲନା
1: ହଁ
0: ଆଉ ଆଣି କେରାର
1: ହଁ
0: ବର୍ଷାର
1: ହଁ
0: ଆଙ୍ଗେ ଟାଇମ୍ ନୁ ବି ଏନ୍ ବି ବରାତ କେର କାଞ୍ଚକାନ
1: ଆଚ୍ଛା
0: ଦାଦା ଯେମିତି ତେଙ୍ଗିଆସ ଯେ ଟ୍ରକଟା ଧର୍ଚକାର କେରକାନ ବୋଲିକିରି ଆସ୍ତେଙ୍ଗିଆସ ଏନ୍ କିନ୍ତୁ ଗାଡ଼ି ତ
1: ଆଉ
0: ବଡ଼ ଗାଡ଼ି ନୁ ଏମ୍ କେରକାମ ବରାତ
1: ହନେ କାଲିଆର ବାରାଲିଆର ଗୋଟେ ହୁଦାତ ବାଡ଼ିଟି ଜିନିଷ ରାଚାଦୁ ଏକା କେନେ କା ଚାରାଲିଆ ହାନ ନାହିଁ ମାଞ୍ଜିକିଛି ହେଲେ ଆକୁନ୍ ତକ ବି ପଦା ଗୁଠି ନୁ ନାମେ ଯେନ୍ ପୁରୁଖାର ଗୁଠି ଚାଲାବାଲିଆର ନାମେ ଯେନ୍ ହିସାବେ ବରୁ କାମାଲିଆର କା ବେଞ୍ଜା କାମାଲିଆର ହନେ ପଦାନ ଗୁଠି କାମାଲନାର କା ବଦଲାର କେରାରି
0: ମାଲ୍ଲା
1: ନାମ ଖାଲି ଟାଉନ୍ ଟିକେ ଚେଞ୍ଜ ଚାଞ୍ଜ କାମା ଚାଲ୍ତା ଟିକେ ଟିକେ
0: ହଁ ସେ ଚେଞ୍ଜ ଚାଞ୍ଜ ତ ମାଲ୍ଲା ଦେରି
1: ମାଲ୍ଲା ଯେନ୍ତାକି ନାମେ ପାଣି ରୁକା ବେଞ୍ଜା ମାନାଲିଆ ରେଢ଼ି ତିରହାଲିଆର ବେଞ୍ଜରା ଲିଆର
0: ମାଲ୍ଲା
1: ହୁ ହିସାବ ନୁ ମାଲ୍ଲା ବେଞ୍ଜ ରାକୁନ୍ ଇନେ ହୁମ୍ ଗାଡ଼ିକିରି ଯେନ୍ତା କିନ୍ଦ୍ରା ରାନ୍ନାର ମନ୍ତ୍ର ପଢ଼ାଲ ଦାସ ହୁ ବହୁତ ଟିକେ ନାମେ ପରିବର୍ତ୍ତନ ମାଞ୍ଜିଛି ହେଲେ ନିମେ ପଦାନୁ ରାଜକାର ବାକି ନୁହେଁ ମନେ ଖାତିରି ପଦାନ ତା କିଛି ନୁହେଁ ଆକ୍ଟିଭିଟି ଗୋଟିଏ ପଢ଼ନା ସମୟ ତା ନୁହେଁ ସାଙ୍ଗି ସାଥି
0: ମନେ ଖାତିରି ଯେ ଆର ତ ତ ବୁଡ଼ରା କେ ପଦା ବୁଡ଼ସା ଖେଳସା ତାର
1: ହଁ ପଦା ବୋଧ ଯେତେବେଳେ ବୁଡ଼ରା କେ ନିମ୍ ନୁହେଁ ମନେ ଆତିଲି ଏକା ବାକି ନିମ୍ ହୁ ବାକି ଆହାଲ କାର୍କା ଆଗଲିନ୍ତି ଅନ୍ୟ ବୁଡ଼ରା କେ
0: ମାଲ୍ଲା ଆମେ ବାକି ଏଇ ବାସ୍ତ ତେସ୍ତରୀ ନୁ କେରା ପଞ୍ଚସ୍ତରୀ ନୁ ପୁରା ପୁରି
1: ବୁଡ଼ରା କେଟା ଏଥିରେ ମାଞ୍ଜା ଏକାନେ ମାଞ୍ଜା ଯେହେତୁ
0: ରେଙ୍ଗାଳି ଡେମ୍ ନୁ
1: ଓହୋ
0: ରେଙ୍ଗାଳି ଡେମ୍ ରେଙ୍ଗାଳି ବନ୍ଧ ବଞ୍ଜା
1: ଆଚ୍ଛା
0: ଆ ବନ୍ଧ ନୁ ପାଣି ଠେଲଚା ହଁ
1: ହେଲେ ନିମ୍ ଦୁସରା ପଦା କି ବାର୍ଚକାର ଇସାନ ଇ ଜମେନ କିରା ଚାହାନୁ ହେଲେ ଇନେ ଘାଇଗା ବାହାନାର ଆଲାର ଗୁଠି ଯେ ନିଜର ଜନମ ମାଏଟ ଛାଡ଼ିକିରି ଯେତେବେଳେ ଦୁସରା ତାର କାହାନାର ଆ ନିଜର ପଦା ପାଟକି ଇବଳ ଯେତେ ମନେ ଖାତିରି ଆରୁ ଆସ୍ତା କଥା ଘାଇ ଘାଇ
0: ଖାତିରି ଯେ ଆଉ ତ ଇସାନ ତ ମଲା ଇସାନ
1: ଚାଲି ରାଜା ନିମେ ପଦା ବଧୁ ବାକେନ ନିମ୍ ଏକା ସା ବୁଡ଼ରା କେରା ଏକା ବଧୁ ସାନ
0: ବୁଡ଼ରା କେରା ବାଛକୁ ରେଙ୍ଗାଳି ଡ୍ୟାମ୍ ନୁ କେରା
1: ଡ୍ୟାମ୍ ନୁ
0: ସରକାର ଚିଚାଦ କମ୍ପନସେସନ ଚିଚାଦ
1: ଆଚ୍ଛା
0: ଆଉ ଇସାନ ହାଲୁ ଟିକେ ହେଇନ୍ଦ ଗାନରୁ ଛୋଟେ ସାତଲା ସର
1: ଅନେକରି ଠିକ୍ ଚାଲରାଲି ହେଲେ ନିମେ ଘାଇ ଘାଇ ଏନ୍ଦିର ଏନ୍ଦିର ଇଚ୍ଛା ମାନି କାଏଁ ଯେ ଏଙ୍କି ଜିଆନୁ ଏନ୍ ଇନ୍ନେ କାମଚକାର ଅନ୍ନେ ଇନ୍ନେ କାମ
0: ମାଲ୍ଲା ହୁଦି ଆଙ୍ଗେଲ ଆଶା ବି ମାଲ୍ଲା କେନ୍ ପୁଲଦାନ ବି କାମା
1: ମାଲା ମାଲା ଘାଇ ନା ମା ଭାବଦାତ କାଏଁ ଯେ ମାଲା ଇନ୍ୟାନେ କାମକୁ ନେଇ ଜିଆନୁ ଇଦାନଟାନେ ନାନନ ବୁଲିକିରି ହନେ କିଛି ମାଲ୍ଲା ଏକରା ହି ସଂକଳ୍ପ ମାଲ୍ଲା ହୁରୁ ବେଲେ ହଦା ଠିକ୍ ଦୁ ଯେତ୍କି ଆତିଲି ଆଦା ଥିନ୍ ଠିକ୍ ଦୁ ମେଲେ କାଏଁ ହେଲେ ଭବିଷ୍ୟତରେ ନିମେ ଦେର ଆରୁ ଇଚ୍ଛା ଆତିଲି ହାଦୁ ବଚୁର ତା ବେଞ୍ଜା କାର୍ଯ୍ୟ
0: ହଦାର ଗୁଠିଆ ଝିଅ ହଦାର ଗୁଠିଆ ଯଦି ଭଲ ପାଳର ଭଲ କାମର ହେଲେ ଭଲ ବର ଅଣ୍ଠା ଆଗର ଇ ଭାବନା ବଦରା ଏଇ ଧରିବ ଆଜ୍ଞା
1: ନିଶ୍ଚୟ ନିଶ୍ଚୟ ନିଶ୍ଚୟ
0: କୁକୁର ତ ଆତଲାର ଛୋଟ ଛୋଟ ଆତଲାର
1: ହଇ ହେଲେ କଥା ମାନେ ଭଲ ପଢ଼ନା କଥା ତ ମେଲେ କାଏଁ ପାଠ ସାଠ ବୋଝି ନାମେ କୁଣୁ ହାଦୁ ବଚୁର ଯଦି ପଢ଼ରାଲେ ତା ମାଗି ଲାଗେ ହିଁ ଭଲ ମାନ ହେଲେ ଆରୁଣ୍ଟା କଥା ନିମେଷ ଆଗେ ଲାଗେ ଚାହୁଁ ମନେ ଖାତରା କେରା ଯେ ଆଗଲି ନାମେ କୁଣୁ ଆଲାର ଗୁଠି ଯେତେ ବେଞ୍ଜା କାର୍ଯ୍ୟ ମାଞ୍ଜା କା ବୋରୁ ମାଞ୍ଜା କା ଛୋଟି ଉଠିଆଡ଼ି ମାଞ୍ଜା କା କେନ୍ସି ଭି ନାମେ ଆଲାର ଯଦି ଏକଠାଣିଆ ମାଞ୍ଜା ହେଲେ ଭିନ୍ ଭିନ୍ ନିଶା ସେବନ ଭି କାମାଲିଆର হ্যাঁ হু হু একখানে কি মানে নামে জিয়াবন খারাপ রাস্তা কি হওয়া কালিয়া হু কথা বোধ আকু নাতলি কা মালা দিনামে
0: পাতা নি কোন বি আতলি আতলি যে আমি আলপানুটি কন্ট্রোল মঞ্জি কি ওড়ি আহাল দান আও হুদি তো মাল্লা কোন কা রীতি রীতি তামে রীতি রীতি কা চালি চলন বন তিন আহাল দান এন যে মাল্লা প্রায়
1: আচ্ছা আচ্ছা এলে একাবদ নাম যদি আহাল দাতা কোন যে একাবদ নাম হে সমাজ কি লাগান খারাপ দুয়াদান জরুর আম্বনা চিনা কথা দু হাই কামালা আমি হাত দু বছর কি যদি খারাপ প্রভাব খাতরালি হলে আস্তিন নাম দুরিয়া মান্না কথা আর একাবদ নামে দরকার দু স্বাস্থ্য ও শিক্ষা লাগান একাবদ ভল দু আ কথা নু আ পাবু নু যেতির কানা কথা হলে প্রকৃতির আকুন নিমেস্তি অন্টা কথা মেনা কি লাগান চাহম আকুন নিমে কথা বন বহুত রি আলার মেনালনার আর নামে কুনহু সম্প্রদায়ের যেন মেনালনার তামান যদি কিছু টা তেঙ্গাব তাহলে নিম এদের তেঙ্গর নামে হাত দু বছরিন নিমে তার তিনদের পরামর্শ র
0: হে পরামর্শ বাজকুন এই কুনহু ভাষা দেখান কালি আ ভাষা বন পুনর্জীবিত কামত বলিকি হে বড়কাটে ইচ্ছা আসলে
1: নিশ্চিতভাবে তা আদিকে লাগান নাম যেতে যদি এক মানত আর নামে ভাষা বন নাম মামুত লাজরা অফিস নু মান্না কাপা আবু নু মান্না কানহে আড়পা পালি নু হি মান্না
0: অফিস নু নলখুনা না বাকে
1: হ্যাঁ
0: কুনহার নাটা কুনহাম রাজকাম হুরমার গানে বেস কুলতিন
1: আচ্ছা আচ্ছা
0: কাজে কাছে রাখার না বলি
1: হ্যাঁ হলে যেতে নিম যেটা অফিস নু রাজকার যেটা কাছে নেখরাল কাল আকুন হি সামিয়াতলি নাম হু নামে ভাষা নহি যদি নাম কাছে নেখর তলে নামে ভাষা দাহরি মি আগে কো আর নাম তেঙ্গাঙ্গত যে নাম প্রকৃতির নাম কুঢ়াতু আর নামে যে নটা পরিচয় আতলি আ পরিচয় এবং নেকরি গর্বর সহিত নাম আমি জিয়াবন আগলি বিপদ ধন্যবাদ ইন্না বার্চকার আকাশবাণী নু আর এম দ্বিপদ কাছে নেখরা গে সুযোগ চিচকার আজকে লাগান আকাশবাণী তার্তি বহুত বহুত ধন্যবাদ জুহার
0: জুহার জুহার
1: হলে আকুন গীতু পদে মেনত আবন পাড়কানার শুভারাম প্রধান আউ তামে দল

0: আৰু তুই তুমি তিনিটা সে জমারাত বউকে টেকর ঘোরা দেখে নেল আর তাকে টেকর ঘোরাতি বাড়ি হুর্সি কহিল নিজে তো ভাগি দেল য দেখব য টেকর ঘোরাতি বাড়ি হুর্সবাতি সবু টেকর তার মুহে মুহটা তার এড়ে হয়েছে ডাক্তারখানা নেইছন ইন তা ছুয়া হবার নু বাঁধে নেবাটা ভোলে সে বাফরিয়া যে সকালে গলে হলি হলি সঞ্জে ঘরকে আউছে এ ইস্কুল নু আইলা বেলে সে গরেন বুড়ির খপর উপরে কে চড়িছিল রে কে চড়িছিল
1: সে তো নিজে খপর উপরে চড়ি লাউ তুলি দিও কইলা
0: সেনু তুমি তার সব খপর কে কুটকুটা করে দিল সে তো তোমাকে মোর লাগি গুটে আর তোমার লাগি গুটে নিয়ক হলা তুমি কতটা আনলো রে কতটা আনলো তিনটা এ ঠিক দেখিছে সে সে মতে কা করি ছাড় লাউর লাগি দুই পদ কো হবা খুয়েল কে বাহার লাখে লোকর কথা শুনমি নাই পারে আমি তোমকে পাগল করে দেব মতে মুই কানা করমি যে মতে কহ
2: আমকু জললে খাবার কে দে
0: খাবার কে দেমি
2: গলাপরে ইনতা কান ধরি করি ঠিয়া উঠিত
1: বা এলে মা তাকে সবু কথা কই দবা বা ফের লদবা
3: আজ মার খাই খাই পেট ভরি জিবা
1: কেনতা কর মারি চিনি
3: মা তো লদলান বা এলে ফের লদবা
2: পানি আমকু পিটি করি তুই ঠিক নাই করলু আমার পাটি
4: জিন্দাবাদ
2: বাসু বা লেখে তাকে মুড়িয়া মারি ফির ইনতা কান ধরি করি ঠিয়া উঠুমা
5: চিনি এ চিনি
1: হাদে বা এলানো
2: রেডি হই যো
5: বুয়া বুয়া বুয়া কাই করি মুড়ি আমার ছ
2: আমার আজ্ঞা কইছন সকালে সঞ্জে বাপা মা কে মুড়িয়া মারব
5: মা সমলে মোর ছুয়া কু তুই এতে জলদি সুধরে দেলু মা তুই মহান আউ মা যে কান ধরি করি কাই করি ঠিয়া হইছ
2: মা ঠিয়া করেছে
5: হ্যাঁ হেলা আসো
4: নাই
2: আজ্ঞা কইছন গুরুজন মানকর কথা মানব
5: হ্যাঁ হেলা যে মুই বি তো গুরুজন আই মুই কইছে কান ছাড়ো আর কান হেলা যে কহ
4: বাবু
5: কান হেলা রে কান করি কান্দুছ
2: মামকু পিটলা
1: আউ স্কুল নু আইলা বাদ খাবার কে বি নুয়ে দিয়ে
3: ভোগ লাগুছে গো বা
5: চিনি তোর দেহটা তো বনে তাতুছে গা
2: হে দি তো মা পিটুছে
5: আই পানি এ পানি
0: কাহলে যে কি লউছ আর ঘড়ে বাদ ঘরকে না আইতি তো ইনে তো মুই নৌকরে নছে সবু থি উঠব সৌছে
5: ই স্কুল নু আলা বাদ ছুয়া কু থির পাইন দেইতিলু
0: নাই দেই কেজ নাই বি দিয়ে
5: কাহলা যে
0: তোমার ছুয়া কো আর মুই নাই পারে
5: এ কা করি পকালে মোর ছুয়ে
0: কিছি নে করি সুতর কোঠিয়া সমলেইব গুটা গুটা অরুয়া চাউলাম ই ঘরে মুই ন খালি বদমাসে
5: আও তো ই ছুয়া কু খাবার পিবার কে নাই দেই করি স্কুল নু আলা কোন পিটুছু
0: কাই করমি মুই আউ পাগল করে দেলে না মতে কেতে লোকর কথা শুনমি ইমানকর লাগি কেতে লোকর সঙ্গে ঝগড়া আমি স্কুল কে গলে আজ্ঞা মানকর সাইকেল চকাতি কাঁটি ভুসলে আজ্ঞা মানকর কুর্সিতে বাইখুজন লেপলে ঘরে রহলে বদমাসি কলে খোয়েলকে বাহালে কাহার মোড় ফটালে কাহার খপর উপরে চড়লে ঘাটকে গলে ঘাট কাদ কলে বহ্যা এজমি মুই নাই পারে ইমানকে
5: তা বলে তুই জ্বর হচ্ছে ছুয়াকে পিটবু
0: হাই মো ঝিকে জ্বর হচ্ছে
2: মুই তোর জিনু কালি বেলে পিটুছে
0: তুমি তো হিন্তা হউ ছরে
5: আর দিনে ছুয়াকে পিটিতবু দেখমি তোর এই তাপিন তোর বাপ ঘরে দেখাবু
0: খবরদার কই দউছে মোর বাপ ঘর না নাই উঘাব মাগি না আবার তোমার নিকে সকালে বাসি কুটি দেই করে যাউছ যে সঞ্জে ঘরকে আউছ ঘরের কাড়া বুঝুছ ঘরে মুই সাধি হউছে কহলা বেলকে বাপ ঘর না উঘা হউছে বাপ ঘরকে ভাগি দিলে থিরপ্যান নাই মিলে
5: ডরউছ রে পোলা আর গুটে আনিকরে রখমি তাকত আছে
0: দেখুছে সকালু সন সাইকেল সজালে 50-60 টাকা কমানি হউছে আরো গুটে রখবে এটা তোমার মনর কথা কইছো গো এতে করমি এতে ধরমি কইলে আরো গুটে রখবি রখিব কো আরো গুটে
5: রখমি আর দুইটা বি আনমি
0: যেতকি করলি সেতকি পাইলি কাল সকালে পোলামি আমার ঘরকে
2: তুই পোলালে মুই কাকে মা কইমি গো
0: তোর বাপকে পচরা বাপ ছা মিসি করি মতে কোন্দাউছ রে
3: বা গো মতে ভোগ লাগলানো
1: মতে বি গো বা
5: হ্যাঁ চলো আমি ঝোলচনা খাইজিমা
4: হে
0: ভাত উতরালি ন গো চলো সবে খাইবো
4: আমি ঝোলচনা খাইজিমু
5: হ্যাঁ
0: ই খাইবার সময় তে কা করি পয়সা সারবো
5: নাক তোলে মেছা যাহার জন্ত আইছা চলো রে পিলে
1: চলো চলো চলো

0: হয় গো, চিনির দিঘিটা তো ফের তোতলানো।
1: আ তো বেটি, হ্যাঁ তো দিঘিটা বনে তপুছে গা, জটা উতরবার না নাই ধরবার।
0: ফুকা ঝরা তো সবু করলানো গো, ওই মির্চা সাতটা ঝাড় দেশি। 1, 2, 3, 4, 5, 6, 7 মুই চুলাতি পকেই করি আছে।
1: তুই নে থাবে বস তো বেটি, খুয়েল আড়ে নাই যাবু, জাড় হেউছে।
2: বাগো এ দেনে।
1: হ্যাঁ ইনে রক, ইদি সেদি যিবার দরকার নাই, পড়া বই ধরি বস, আজ ঘরু কেহি বাহারকে বাহারি নাই পার।
0: বাপরে, টিকে এলে গন্তা কাঁকু, কেতে নজর পড়িছে যে, সবুবেলে তো ইদি সেদি হেলে।
1: মাস্ক পায়ে বাগির মির্চা, তোর ছুঁয়াকে ঝাড়ুছু, তোর ছুঁয়াকু খালি নজর পড়ুছে, গাঁথি আর ছুঁয়া নাই না কি সেমানে ইদি সেদি নাই হবার।
0: কাঁ করে হি হি হচ্ছে রে, চিনিকে ডাক্তার ফাক্তার হেলে দেখুন।
1: নয়া ডাক্তার গুটে ইনর ডাক্তারখানাকে আইছ, সে বি রহুছন কি ছুটি নেইকরি যাউছন, যে যিয়ে তো আইলে ছুটি নেইকরি ভাগ।
0: ডাক্তার অছন বেলে নেই করে দেখেই দৌ, যাই দোকান নাই যা ভেল গো, ঘরে বুতা করুছ যে।
1: ও সে তেলি ঘরর পিলা, বাজার যিবা যে হড়বড়াই দেলা, কেতে দোকান যিবি বইলি, হেতির লাগি ঘরে করুছে। সেনু তুই বি সবুবেলে কহুছু ছুয়ে মতে সাধি দেলে ন, বদমাসি করুছন, ঘরে রই দিনে দেখমি বলি, কেতে সুত রহিত অছন।
0: ওহো, মুই তিনে মিছ কৌথিলি, তমে ঘরে অছ বলি করি এতকি চিকন চাকন, নাই তো স্কুল ছুটি দিন, গুটে বন ভিতরে তো গুটে গছ উপরে, আর ই গুটক জ্বর দিয়ে কার খপর উপরে চড়ি করে নাচুথিতা।
1: ই ছুয়াকর পছে তুই কাঁ করি পড়িছু গা, ছুয়ে কে থাবে রস, ইদি সেদি নাই হবে, আমি ছুয়া থিলা বেলে যেনতা হেউথিলা, ইমানে তো কিছি নাই হবার।
0: যেনতা থিল হেনতা ট্রেনিং দেই দিও, কিয়ে পারে মোর তোমর সঙ্গে বকর বকর, সেয়াড়ে মোর কেতে বুতা রহলানো।
1: তোর মার স্ক্রু ঢিলা হয়ে গেল না রে, পতি এ পতি, সে ফাইল মরা কে আনতো।
2: বা পতি কে খুঁজলান, ইহাদি কেনতা করমা?
3: সে পতি তো দেবি কেতে রেজি করছে যে, ফর্মুলা উঠে পোকা মা।
2: জলদি পোকা বাইনু যাও।
3: বা গো এ পাটটা নাই আবার বতে দে তো।
2: মতে বি গো বা।
1: ও ই পাট মরলি রে বুয়া, মতে কিছু যে নাই আসে, কাঁ করছি যে। হ্যাঁ শুন, মুই তেলি ঘরে ই রিংকে দেইকরি সঙ্গে সঙ্গে আসুছে, আর সবু বতাই দেবি, তুমি এনে বসি পড়ুত। পলাশি রে বুয়া, ই হিনস্তা হবার নু ভাগবারটা ভোলে
2: বঁচি গলা। বা পতি পতি হইলে মরিতিতা, বা বাবুচে পতি ঘরে অছে।
3: সে গুট কবি দেখন কেতে ডেরি করছে যে, জিবা আরু তো আনবা।
2: মুই তো জিমি কুতলি, তুই তো তাকে পঠালু।
3: ইটা পরে তোর বুদ্ধি মোর কুর্তা তোতে লাগিছে তা।
2: হে দে পতি আইলান, পুরা টুকে লেখে দিসুছে রে।
3: আসি গলি, কেতে রেডি করে দেসু দাদা।
4: ছানি করে দেলা তো, মা বা খুঁজুথিলে?
2: বা খুঁজুথিলা, তাকে ফর্মুলা পকে বিদা করে দেলু, মা ভিতরে অছে বাহার কর।
3: কেনতা আনলু দাদা?
4: হোটেল কে গলি, সে বকা বসিছিলা, কইলি মোর বা কইছে ছোটা সিঙ্গড়া দে দেলা।
2: তোতে চিনলা?
4: মুইয়ান টুকেল বেসেইছে, কাটা চিনবা।
3: পয়সা মাগলা কি নাই?
4: হ্যাঁ মাগলা, মুই কইলি মোর বা দেবা, পচারলা তুই কাহার যে আওগা, কইলি ক্ষীরর জিয়ায়, কইলা ননি তোর বানু যা পয়সা আনি দেবু না, মুই বি আনি দৌছে কইকি পলেই আই।
2: শিব কাকা ক্ষীরর জিকে খুঁজু থাও।
3: দেখলো মোর দিমাগ,
4: খুঁজি খুঁজি ঘরকে আইলে।
3: আসু ক্ষীরর তুমি গুটেছি চিনি, মি থুড়ে না তার হোটেল কে যাইছিলি।
5: ক্ষীর ক্ষীর
2: বা কি কি খুঁজুছে রহ তো দেখছি। ভাগরে শিব ককায়ে, এ পতি তো টুকেল বেশ পাল্টি বুঝা।
5: হ্যাঁ ক্ষীর ঘরে আছে
2: কোকা। জুহার।
5: হ্যাঁ বনেতা বনেতা, ই তোর বা যে
2: নাই না তো কাম বলুথিল?
5: হ্যাঁ তোর বহেন হোটলু সিঙ্গড়া আনলা তো, পয়সা আনি দৌছে কহেলা, হেটা তোর বাকে পচরে আইলি, তুই পঠালু কি কেনতা?
2: সিঙ্গড়া নাই তো কোকা। চিনি, এ চিনি
4: কালা ইবা কোকা। জুহার।
5: হ্যাঁ বনেতা বনেতা।
2: চিনি তুই কোকার দোকানু সিঙ্গড়া আনিছু?
5: ই নাই যাই
2: বলে আর কেন টুকেল, আমি তো দুই ভাই আর গুটে বহেন চাহা।
3: পতি চিনি।
5: হ্যাঁ তো মু জানিছে, বড়া মুশকিল হেলা।
1: ইবা কোকা কানা মুশকিল হেলা?
5: ও ই টুকেল ছোয়া গুটে হোটলু ছটা সিঙ্গড়া আনলা,
1: হ্যাঁ

0: কে লেখা জিদিবাদি
1: ঠিক আছে
0: হেই যাও পতি পতি হেই যাও হেই যাও পতি পতি হেই যাও এ পতি জিতি গলা পতি জিতি গলা পতি জিতি গলা নে
1: পয়সা দিও পয়সা দিও
0: এটা
1: না মোর লেখে আর কে পারব
2: মুই পারমি বা
3: তুই নাই পারু গো বা
0: বা পারমি কইছি
2: কে কলাবে মুই পারমি কইছে ওটা লিখি নাই বুড়া আন্টিকে চিনি পারে
1: হালে টোয়াটে দেবু
3: জিদি বাদিয়ে
2: হ্যাঁ দামি
0: হেই যাও বা বা হেই যাও হেই যাও বা হেই যাও বা
2: এই দেখো মুই
4: এই চিনি
2: চুচে
4: বাকি পচড়ু হ্যাপলি দে
0: হেই যাও বা বা হেই যাও বজরং বলি কি
3: ঠিক
2: কহলু
3: তুই নে বসি থা আমি খেলু ছু
2: হ্যাঁ খেলো
0: চলো চলো চলো চলো
2: খেলো খেলো
0: দেখো ইহাতে মুই দণ্ড বৈঠক মারমি
1: হ্যাঁ হেই যাও দাদা দাদা আই যাও
3: হেই যাও দাদা
1: এক দুই হ্যাঁ তিন চার পাঁচ দাদা তুই ইনতা কেতে থর মারি পারবু
0: 50 থর মার দেমি
3: 50 থর বাতা সহে থর মার দবা না গোবা
2: নাই পারে রে
1: তুই চাহা দাদানু হারি দিবু
2: কে কলে রে
3: ইনতা কেতে থর মারি পারবু রে
2: 60 থর মার দেমি
0: হারি গলে পয়সা দেবু জিতলে আমি তোতে দেব
2: হ্যাঁ দেমি হ্যাঁ বলা
0: হে যাও বাবা বা হে যাও
2: হ্যাঁ
0: এ 2 3 4 বা হে যাও হে যাও হারি যাও বা হে যাও
2: মুই আর নাই পারে রে
0: হে যাও
2: হারি এ মতে উঠাবে সরে মোর পুরান নব কাবে
0: র র উঠাউছু উঠাউছু
2: মোর পিঠি উপরে কে বইছবে উঠাবে সরে
0: উঠাউছু উঠাউছু র র উঠাউ উঠাউ উঠাউ
2: উঠাবে
3: এ মুই মাপরু এ মতে পূজা কর
0: ওম
2: মতে উঠাবে সরে মতে উঠাবে
5: এ চিনি
2: উঠাবে
0: মা এলা নো কেনতা করমা
3: ফর্মুলা পকামা
0: চলো চলো চলো
2: মতে উঠাবে
0: এটা কাই হচ্ছে রে মা গো কাই হচ্ছে রে কাই করি কান্দুছ
6: বা মাতি করি কেনতা হচ্ছে দেখ
2: রে মতে উঠাবে
1: সব কই যে মু গোবার থেকে তোতে কেতি গলি দেলা
6: মা জুয়া সম কো কেদি দেমি কইছি
1: আমি চিন্তা করু মা গো মা
2: মতে উঠাবে মা চুয়া কাকে নাই জানে
0: এটা কাই হচ্ছে গো
2: কে বে
0: মুই বে পি আসি করে ছাকর সামলাতে নাট করুছ
2: নাক তলে মেছা জাহার জনতা ইচ্ছা মোর ইচ্ছা মুই পিলি তুই কে হবে মতে কহবার লাগি
0: মুই কে নাই জানি মুই কে এটা মাতি করি মনর কথা কউছ আউ কেন দিন মুই কে কহিতিব ছুয়া পিলা ধরি কি মোর বাপ ঘর কে পলামি
2: পলবে সলে মতে উঠাবার ছাড়ি পলামি কই করি ডরো জুবে সলে হ্যাঁ সলে জেবে জনতা পায় পড়ে পিকরি আলে ই বাই খুজেন গিরা তিকে করি জিনা হারাম করে দৌছন মুই বি শোলা তাকর তিকান্তি নাই পড়ে বলি কেতে ভাবি করি আসি যে কা হবা শোলে ছুয়ে তো মতে সাইকেল রিং লেখে কেন্দ্রে করি তিকে দেবে সে তিনিটা মোর পুরাণ নেবে শোলে মা ছুয়ে মিশি করি মতে অলগা করে ঝরে যে কা হবা পানি চা পতি চিনি যেতে মিশলে বি ক্ষীর নাই মিশলে থুড়ে চা হবা মতে যদি অলগা করব হলে লাল চা হেকরি থিববে পানি চা পতি চিনি পানি রে
0: কা লাগো
2: মুই দোকান যাউছে দোকানর কমানি দেখি শাক তো নানবি
0: চিনির চিন্তা তো খাইলা নগো তিনু দিন যে দুর্বল হয়ে যাউছে ডাক্তার আগে আর কানা বলুতলে
2: রকত পরীক্ষা তো করিছন কাল ভুল মন্দ কহবে ওষুধটা তো দেইছ
0: না গো চিনি কে তো জ্বর হচ্ছে যে তার রকতটা পরীক্ষা করলে ই মোর রকত তোমরটা দুই ছাকর রকত ফের কা করি পরীক্ষা করলে
2: হে ডাক্তারি কথা মুই কেনতা কই পারমি চিনি রকত পরীক্ষা করলে সেনু মতে পচরালে ঘরে আও কি কি অছন মুই কহলি

0: তাকে ফের এডস বেমারি হবারটা।
1: মোর ছুয়াকে কায় রোগ হয়েছে কহিলি আজ্ঞা?
0: সে রোগকে এডস কয়েছন।
2: মোর ঝিকে কিছু নাই হয়ে তো আজ্ঞা?
1: আমি তো মোর উখলোক আজ্ঞা, কায়না সে এডস রোগ যে জানি নেই।
0: যদি খুব হেলা বেলে সে আর নাই ছাড়ে, সেনু ভগবান মালিক।
2: মোর তো ভগবান আপনা দেখা।
0: মোর ভূতে যেতকি হেবা মি করমি, ভগবান উপরে ভরসা রখ। উঠ উঠ, গোড় ছাড়িকি উঠ তো, উঠ। ভগবান উপরে ভরসা রখ, কিছু নাই হুয়ে, মুই বি অছে। হ্যাঁ, কিছু হলে মতে কহব, মুই আসুছে। না রহ রহ
1: না গো, এর শ্রমটা কানা এগো, এটা মোর ছকনকে হেবার থিলা।
2: সামনু যদি এই রোগটা আইছে, এ মোর চিনি রে।
3: মা গো, এ মা।
4: মা
3: মা,
1: কা হেলা রে? স্কুল ছুটি হয়ে গলা কে?
3: পড়া তো হচ্ছে না গো।
1: তুমি সে কা করে পলে আলো?
3: আমাকে স্কুল নু বাহার করে দিলে।
1: জরুর বদমাসি করিথিব, সবু বেলে কহুছে বদমাসি নাই হুয়রে, নাই হুয়রে।
4: আই যে মে বদমাসি নাই করি গো।
3: কাকে কিছু নাই কহি গো।
1: তো স্কুল লো কা করি বাহার কর দেলে সে?
3: আমার হেডা গিয়া কহলে তুমি তিনি ভাই বোন আর স্কুল কে নাই আইব।
1: কা করি
4: মা, আমার চিনি কে কা বেমারি হইছে গো।
1: কি কইলা?
3: স্কুল নো সবে কথা হউতলে,
4: এতি লাগি পরে আমকো স্কুল নো বাহার কর দেলে।
1: হেন্তি কিন্তি বাহার কর দেবে? তোর বা হাসুল, তোমার হেডা গিয়া নিকে জিবে। আমার চিনি কি কিছু নাই, এই জ্বরটা কে নাই হয়ে?
3: মতে বি তো কে জ্বর হইতলা গো মা।
4: জ্বর তো সমকো হেসি মা, চিনি কাহি গলা গো।
1: বড়া কষ্টে শুইছে, তাকে নাই উঠাবো গা, জ্বর ভর্তি আছে। দেখো চিনি কে এসব কথা কিছু না কহবো গা।
3: মা, আমি ঘরকে আলা বেলকে গাঁ খেলতে সবে আমকে ঘরু বাহারি বাহারি দেখুথিলে, কাঁ করি গো মা।
1: চাহ যা তো, তোর বাকে ডাকি আনবো, জলদি ঘরকে আসো কহব।
4: হে দে গো মা, বা এলানো।
1: হই গো, তুমি ঘাই যো তো ইমানকর হেডা গিয়া নিকে, ছোয়া মানকো স্কুল নু বাহার কর দিয়েছন।
2: ই সামান গিরা সবু রখ তরে পিলে?
1: এটা কায় সামান আয় গো, কায় সামান আয়?
2: দোকানর সামান আয়।
1: দোকানর সামান?
2: হ, তোতে কায় কয়েছি রে পানি, আমার উপরে গুটে বড়ে বিপত্তিটে পড়লানো।
1: কায় কথা কয়েছ গো, কাই বিপত্তি পড়লা?
2: গোলাকের রাতি গান পৌঁছ বসিথিলা, গাঁ গোটা লোক থিলে।
1: কাই থি লাগি?
2: আমার চিনির লাগি।
1: মোর চিনির লাগি গাঁ থি পৌঁছ বসছে, কাঁ করি?
2: আমার চিনি কে যেন এডস বেমারি হইছে, হেথির লাগি।
1: মোর ঝিকে তো জ্বর টিকে হইছে গো, জ্বরটাকে এতে বড় বেমারি হয়।
2: কাল পৌঁছটানে ডাক্তার আজ্ঞা বি হে কথা কহলে, এ রুগী সঙ্গে মিলামিশা উঠা বসা কি একা সঙ্গে খিয়া পিয়া কলে কিছু নাই হুয়ে, কেতে বুঝালে তাঁকর কথা কিহে নাই শুনলে। আজ গাঁর সবু লোক দোকানকে আসি, তোর ঝিকে এডস বেমারি হয়েছে, হেথির লাগি তোতে গানু নিয়া পায়ন ঘাট মনা হলা, দোকান বন্ধ, ছুঁকর স্কুল বন্ধ, শুনে দেই পলালে। কান আউ করতি, দোকানর সবু সামান ধরি পলে আলি। পানি, এ পানি, পানি রে।
1: মোর চিনি কে কে সথে বড় বিমারিটে হইছে গো।
2: সবে তো হেই কথা কহুছন্ত রে।
1: মোর ঝিকে কিছু নাই হুয়ে গো, মোর ঝিকে কিছু নাই হুয়ে, এ মোর চিনি রে।
2: মা শুনলেই, এতে বড় বিপত্তির পাহাড় মুই ছুটিয়া মানুষটে কেনতেই বহিমি, মোর দুঃখর সময়াতি মুই একলা হইগলি মা। গানু একঘরিয়া হলি, দোকান বন্ধ হলা, কেনতেই করবি মুই?

ঘরর লাগি ওড়িয়া খুঁজমি কি ছুঁয়াকে সকলবার চিন্তা করবি, কেন চিন্তা করবি? কমালে কুটুমকে থির দৌথলি, মোর বুধি বনা হইগলা নমা। ঘরে যেতে ক্ষীর পানি চাহা পতি থিলে কাণা হেবা, চিনি নাই দিলে সবু সিঠা হইসিমা, সবু বেকার হেসি। চিনি নাই হলে কিছু নাই হয়ে, মোর চিনিকে সাহ মা, মোর চিনিকে সাহ মা।

0: নাই কান্দ্রে
1: কা করি কান্দুছি
0: সে চমার পিটলা
1: কা করি পিটলা তুমি খোয়েলাড়ে যাইছিল
0: বুকে আর সহি নাই হেলা গো সে মড়ুয়া সালে চমার কে ভেটলু কালঠানু নিহা খাও মামু কান দুইটা খাইবার কে দে বলবার থি পতি কে আর মতে পটো পটো পিটি পোকাল
2: আর কইলে গুড মঙ্গে তুমি কইল
1: নাই কান্দরি খোয়েলাড়ে আর নাই বাহারবো
0: বুকে মোর পেট দুখালা নো গো মা
2: গলা কালি অমর বড় দিজা কাইতিলু
1: দম ধরো রে দম ধরো আই জেন হলে খাবারটা আনি করি দেমি
2: মা আমার চিনি কে কান আইছে গো
1: কিছু নেই আমার চিনি কে তোমকু রাগর সরে গালি দেসি মন ভিতর কে কইছি তোমে তো বড় দুই বাহা ওরে
0: খাবার লই কেতে বলে দেবু গো মা
2: ই তোর কোন দেতা আরু নাই মাগু
1: তোমকু দেবার লাগি মোর সরাগ ছড়া আজ মোর নেও কিছু নেন মুই কেড়ে ও ভাগি মা ছোয়া কর মুহে দানা দিনে পারবার হে মা সমলে তোর সরন্ধি তো মা মুই সবু বেলে অছে এই ঘোড়ে সন্ধি সমিয়াতি মুই কাহাকে সমলামি বিমার ছোয়া কে সুখলমি কি ছোয়া কর লাগি দানা খুঁজমি তুই তো দেউলে বসি কেতে কোন খাওছ মা তোতে আজ মুই কিছু নাই মাগবা খালি মোর ছোয়া কর মুহে দানা দে দে মা খালি মোর ছোয়া কর মুহে দানা

0: তুমি ইনে বসি থ মু দেখছি কেন শাক তুল মিলবা হলে আনমি
1: বা গো
2: চুপ
1: মা কাহি ওলা গো
2: মা চাউল শাক তুন আনি যাইছে আসুথিবা আজ মন ভরি খামা
3: হে দেখো বা মা আইলান
1: আমি কেতবেলু তোর বাট দেখুল গো মা
3: খাওয়া টাকা আনিছ গো
2: এতকি ডেরি করে দেলু যে
0: মতে দেখি করি গাঁর সবে টাইট কবাট পকাই দে সাহুর দোকানে কেতে কহলি পয়সা নেই করি চাউল মানে কি দিমান দে হেলে কবাট বন্ধ করে দেল উপর পড়া তল পড়া খলিয়া পালি ঝাঁকর পালি সে গাঁ মানকু বি গলি সবু নেই গোটে কথা মতে লাগলা ন আমি সবে এই ঘরে রুন্ধি এই করে মরিজিমা রুন্ধি এই করে মরিজিমা
2: পানি রে দেখ ইনে তো কমানি ধমানি বন্ধ হলা গাঁ থি আমর লাগি নিয়া পাইন মোনা আমর দুঃখর সময়াতে এতে বড় গাঁ থি লোকটে নাই আহা করবার লাগি এন্তা সময়াতে তুই মুই বেমার ছুয়াকে সঙ্কলমা কি পেটর চিন্তা করমা চালো আমি সবে সম্বলপুর পলামা লোক কহেছন সম্বলপুর মাটি থি ঠিয়া উঠলে মা সমলেই কাহাকে ভুখে নাই রকে মুই রিক্সা রুক্সি চলামি ন সে না আমাকে কে চিনিছে চিনিকে ডাক্তারখানাতে ভর্তি করমা এতে বড় ডাক্তারখানা সেমানে চিনিকে ভল করে দেবে মুই রিক্সা চলাই করি ইনর নু বেশি কমাবি ছুঁয়ে বি মোর ভুখে নাই র সবু ঠিকঠাক হয়ে গেলে ফের গাঁকে ফেরিয়ে আমা
0: কেবে জিমা
2: আই জিমা ইহাদে জিমা জলদি বাহার চাহা তুই এ পটিকে ধর পতিরে তুই লণ্ঠনকে ধর আমি সবে সম্বলপুর জিমা পানি তুই চিনিকে ধর
0: চিনি চাল মা আমি সম্বলপুর জিমা আ হই গো
2: আই
0: ওর ঝির দিহিটা তো কাকর হয়ে যাইছে গো
2: আই
0: হে চিনি
1: চিনি এ চিনি
0: চিনি
3: চিনি রে এ
1: চিনি
0: চিনি চিনি
2: চিনি রে
0: ওর ঝি তো হলচল নাই আবার গো
2: পানি রে আমর চিনি আর নাই নরে আমকু মুরছি দেলা
0: হে চিনি

0: কাঁড়া জ্বর টিকে হেলা যে ডাক্তার কহিনেলা ফলনা বেমারি হয়েছে, তমে ভিকমপুরিয়ে আহ করবার ছাড়ি মতে নিয়া পাইন মনা করেল, দেখ মোর বালুর ছুয়া এক বুঝি দেলা ন, ইহাদে মনকে শান্তি হেলা, আরে মোর দুঃখর বেলে ঠিয়া হইতি তো কিয়ে কার বেমার টেলা, কেনতা বনে হেবা ভূতি বতাবার ছাড়ি মতে এঘরিয়া করেল, আরে এই বেমার হবার দি মোর বালুর ছুয়ার গায়ে দোষ হেলা, কাল সকালে তোমর মানকর ঘরে এই বেমারি হেবা সেতেবেলে কেনতা করব, মোর লেকে গরিয়া হলে মোর দুঃখটা জানব, ছুয়া পিলা দিন দিন ভুখে রইলে মা বুয়াকে কেতে কষ্ট হেসি বুঝব, মা শুনলেই মোর ছুয়াকে তো ছিনি নেলু মা, এই বেমারি কেনসি ছুয়াকে নাই দেবু, নাই তো সে পরিবার বি গানু এক ঘরিয়া হই মোর লেখে রুন্দি হই মরি যাবে, রুন্দি হই মরি যাবে।
1: চলো জিমা,
0: সবু খেল তো সরি গলা, ফের কাই জিমা?
1: নাই চলো জিমা।
0: কেন কে জিমা?
1: জেন গাঁথি মোর বিমার ছোয়া কি আহা করবার লাগি কি হে নাই নো, সে গার সিমনা থি মোর মোলা ছোয়া কি নাই তুপে, নাই তুপে, নাই তুপে।
0: ঠিক আছে চলো।

শ্রোতা বন্ধু, আমি কথা হচ্ছে সংখ্যালঘুঙ্ পাই 1570 যোজনা বিষয়ে। বর্তমান জানিবা নিযুক্তি এবং আর্থিক অন্তর্ভুক্তি দিগরে কার্যকরী যোজনা। প্রথমে হল জাতীয় সংখ্যালঘু বিকাশ আর্থিক নিগম ঋণ যোজনা বা NMDFC। এ স্বনিযুক্তি এবং ব্যবসায় বিকাশ পাই কম সুদরে ঋণ প্রদান করে। দ্বিতীয় হল দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন বা DAY NRLM, যাকি স্বয়ং সহায়ক গোষ্ঠী ও ক্ষুদ্র অর্থ যোগাণ মাধ্যমে গ্রামীণ গরিব মহিলা এবং সংখ্যালঘুক সমর্থন করে। তৃতীয় হল দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় সহরাঞ্চল জীবিকা মিশন বা DAY NULM। এ সহরাঞ্চল সংখ্যালঘু সম্প্রদায় লোকঙ্ পাই

দক্ষতা তালিম এবং নিযুক্তি সুযোগ প্রদান করে থাকে। চতুর্থ হল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, এহা ক্ষুদ্র ব্যবসায় এবং উদ্যোগী মানঙ্ক পাই সমান্তরাল মুক্ত ঋণ প্রদান করে থাকে। পঞ্চমরে হল ব্যাঙ্কগুড়িক দ্বারা প্রাথমিকতা ক্ষেত্র ঋণ প্রদান, এহা নিশ্চিত করে যে সংখ্যালঘু সম্প্রদায় প্রাথমিকতা ক্ষেত্র অধীনরে ঋণ পাইপারিবে। এবে জানিবা গৃহ এবং ভিত্তিভূমি পাই কার্যকারী যোজনা। প্রথমে হল প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PMAY। গ্রামাঞ্চল এবং সহরাঞ্চল উভয় অংশ অধীনরে সংখ্যালঘু পরিবারকু সুলভ গৃহ প্রদান করে থাকে। দ্বিতীয় হল জাতীয় গ্রামীণ পানীয় জল কার্যক্রম বা জল জীবন মিশন, যাকি সংখ্যালঘু সম্প্রদায়ক বহুল গ্রাম সমেত গ্রামাঞ্চলের নিরাপদ এবং স্বচ্ছ পানীয় জলর উপলব্ধতা সুনিশ্চিত করে থাকে। শেষে উত্তম স্বাস্থ্য এবং পুষ্টিসার যোগাইবা কার্যকারী যোজনাগুলি হল জাতীয় স্বাস্থ্য মিশন বা ন্যাশনাল হেলথ মিশন। এহা সংখ্যালঘু বহুল অঞ্চলের স্বাস্থ্যসেবা এবং সুবিধা প্রদান করে থাকে। দ্বিতীয় হল আয়ুষ্মান ভারত যোজনা, এহা দ্বিতীয় এবং তৃতীয় স্তরীয় চিকিৎসা পাই প্রতি পরিবারকু বার্ষিক 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা কভরেজ প্রদান করে থাকে। এবং শেষে পোষণ অভিযান, যাকে সংখ্যালঘু মহিলা এবং শিশুমানঙ্ক মধ্যে কুপোষণ হ্রাস করিবা এবং স্বাস্থ্য ফলাফলকু উন্নত করিবা তার লক্ষ্য। শ্রোতাবন্ধু, এবে আউ গোটে ভক্তিগীত শুনি নেবা।

0: বছর লাগি ঘোষণা হল বরিষ্ঠ নাগরিক যোজনার আবেদন তারিখ আইবা কাল ঠানু মূল হওয়া প্রক্রিয়া এথর পুরা খবর অনসর শেষ হবার ঋতু আজ পুরী শ্রীমন্দির চতুর্ধা মূর্তি শ্রীজগন্নাথ শ্রীবলভদ্র দেবী সুভদ্রা ও শ্রী সুদর্শন ভক্ত নবযৌবন ভেষতি দর্শন দৌছন ই বছর বহুটে নীতিকান্তি থানু দর্শন টিকি ডেথি মূল হইল সকাল পরম্পরা অনুসারে পহেলা ঝুণ বাহারবার উত্তু শ্রীনরকে খড়ি প্রসাদ বিজে নীতি করা দৈতাপতি সেবক মানে ঘণ্টা ঘণ্টা পটুয়ার সহিত শ্রীমন্দির বাহি তার ঋতু মহাপ্রভু মানে পুরা ঠিক হইতার কথা আউ রথযাত্রাটি বাহারবে বলে গজপতি মহারাজঙ্কু দৈতাপতি মানে জনাইলে তার ঋতু দত্ত মহাপাত্র সেবক মানে বনক লাগি নীতি কলা ঋতু চকা অপসর করা যাইতলা দশ অবতার মহাপ্রভু মানকর্ণ মঙ্গল আলতি অবকাশ নীতি হেলা ঋতু পাঁচ মূর্তি বিজে প্রতিমাকে দক্ষিণী ঘরকে আউ ভূদেবী শ্রীদেবীঙ্কু খট সেজ ঘরকে বিজে করা যাইতলা তার ঋতু তিনি পটি দিয়ঙ্কু বিমলা মন্দির পাশে থিবা মণ্ডণী ঘরকে বিজে করা যাইতলা অনসর তাটি খুলবার সহিতে মহাপ্রভু মানক নবযৌবন দর্শন মূল হইতে ভিতর কাঠ পাশু পহেলা পারিমাণিক দর্শন আউ তার ঋতু সর্বসাধারণ দর্শনটি ভক্ত মানে মহাপ্রভু মানুষ দর্শন করছেন সিয়াড়ে আইবা কাল প্রতিপদা তিথি পড়ুবানু মহাপ্রভু মানকর উভা যাত্রা করা যিবা আইবা গুরুবার দিন রথযাত্রাকে নজরথি রখিকি আইবা কাল সর্বসাধারণ দর্শন বন্ধ রখবারকে শ্রীমন্দির প্রশাসন তরফ সূচনা দিয়া যাইছে নুয়াপড়া জেলা খড়িয়াল ব্লক বরগাঁ জগন্নাথ মন্দির নেত্রোৎসব আউ নবযৌবন দর্শন হয়ে যাইছে ই অবসরে মন্দির পরিসর ভক্ত মানকর জবর ভিড় দেখবারকে মিলিছে সুবর্ণপুর জেলা পাতাড়ি শ্রীক্ষেত্র সহিতে সবু জগন্নাথ মন্দির আজ মহাপ্রভু মানক নবযৌবন দর্শন সহিতে নেত্রোৎসব হয়ে যাইছে পুরী শ্রীমন্দির পরম্পরা আউ রীতিনীতি অনুসারে পাতাড়ি শ্রীক্ষেত্র চতুর্ধা মূর্তি নবযৌবন ভেষতি সজেই হইকি নবযৌবন ভেষতি শ্রদ্ধালু মানুষ দর্শন দিয়েছেন বৌদ্ধ জেলা শ্রীজগন্নাথ মন্দির মহাপ্রভুঙ্কর অনসর নীতি শেষ হবার ঋতু নবযৌবন দর্শন হয়েছে ইতার সহ জেলার পাতাড়ি শ্রীক্ষেত্র নায়কপড়া গুম্ফা ঠিড়িকাজোর নারায়ণনগর মনমুন্ডা পুরুণা কটক সহিতে ভিন ভিন ইলাকান মহাপ্রভু মানক নবযৌবন দর্শন করা যাইছে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝীঙ্কর অধ্যক্ষতাদি ভুবনেশ্বর লোকসেবা ভবন আজ রাজ্য ক্যাবিনেটর জরুরি বৈঠক হয়ে যাইছে বৈঠকটি সাতটা বিভাগর মোট তেরোটা প্রস্তাবকে অনুমোদন মিলিছে বৈঠক উত্তর মুখ্য শাসন সচিব অনু গর্গ ই বাবদে সূচনা দিয়েছেন গ্রাম্য উন্নয়ন বিভাগর মুখ্যমন্ত্রী সড়ক যোজনাকে আউ পাঁচ বছর বড়া যাইছে ইতার সহ 4600 কিলোমিটর নূয়া সড়ক তিয়ার লাগি ভিল অনুমোদন মিলিছে যেন সবু গাঁকে রাস্তা নাই ন সে সবুকে জুড়বার সহিত খাস করে দুর্গম ইলাকাকে সংযোগ লাগি চেষ্টা জারি রহবা বলে মুখ্য শাসন সচিব কইছেন সেতু বন্ধ যোজনাকে ভিল আ পাঁচ বছর বড়া যাইছে ইতার অধীনটি রাজ্য 3167টা পূর্ণা সেতুর মরামতি কাম করা যিবা সমবায় বিভাগর 1956 মসিহাতে পূর্ণা আইন সংশোধনকে ভিল ক্যাবিনেটর মঞ্জুরি মিলিছে আন্ধ্রপ্রদেশ আউ তামিলনাড়ু কোভিড 19কে নজরথি রখিকি আজ ভুবনেশ্বর লোকসেবা ভবন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালিঙ্কর অধ্যক্ষতাতে গোটে উচ্চস্তরীয় বৈঠক হয়ে যাইছে সবু ডাক্তারখানা মানুষ পুরা প্রস্তুত রহবার সহ করোনা টেস্টিং কিট মজুদ রখবারকে স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সরকার পুরা প্রস্তুত রহবার সহ কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের যোগাযোগ থি অছন পরিস্থিতি উপরে কড়া নজর রখা যাইছে কোভিডর কেনসি লক্ষণ দেখা দেলে সাঙ্গে সাং পরীক্ষা করাই নেবারকে স্বাস্থ্য বিভাগ তরফ কুহযাইছে ছাত্রছাত্রীমানকু গুণাত্মক শিক্ষা দেবার সরকারঙ্কর মুখ্য লক্ষ্য বলি উচ্চশিক্ষামন্ত্রী সূর্যবংশী সুরজ কইছেন কেজি ন পিজি ব্যয়মুক্ত শিক্ষা ব্যবস্থার মার্গদর্শিকা বাবদে মন্ত্রী শ্রী সুরজ কইছেন
1: কেহি বি কোনসি শিক্ষানুষ্ঠান যেমিতি যেতিকি ছাত্র আসুছন্তি সেমানঙ্কর যোগ্য শুল্ক সরকারঙ্কু পাইবে ইয়ার দুরুপযোগ যেমিতি কেহি করিপারিবেনি সেইটাকু 75% আটেন্ডান্স হি কেবল এনফোর্স করিপারি গত বর্ষঠার আমি যোজনা করেছিল যে এই বর্ষ রিআডমিশন সামস মাধ্যমে হব এবং তাহাকু আমি এনফোর্স করিবা কারণর কেজি টু পিজি পাই মধ্যে আমাকু সহযোগ সহায়তা সামস তরফরু মিলিপারিব
0: কেনসি শিক্ষানুষ্ঠান নিজের ইচ্ছাতে ফিস বড়াই নাই পারন আর্থিক স্বচ্ছল নাই থিবার ছাত্রছাত্রী উচ্চ শিক্ষানু বঞ্চিত নাই হেবার লাগি ইথি জোর দিয়া যাইছে ইতার সহিতে বৃত্তিগত শিক্ষাকে এই ব্যবস্থানু বাদ দিয়া যাইছে না লেখাবার সময়াতি ফিস দেইথিবার ছাত্রছাত্রীমানকু পরবর্তী সময়াতি টঙ্কা ফিরাই দিয়া যিবা বলি মন্ত্রী শ্রী সুরজ কইছন আপনমানে খবর শুনু

দৈনিক বজার পরিস্থিতি প্রথমে শুনন্ত পাইকারি মূল্য সম্পর্কে। সম্বলপুর বজারে মোটা চাউল কুইন্টাল প্রতি 3000 টাকার 3600 টাকা থাকলে সরু চাউল 4800 টাকার 5500 টাকা, চীনাবাদাম 8500 টাকার 9500 টাকা মধ্যে, সোরিষ 10000 টাকার 11000 টাকা, সোরিষ তেল 16466 টাকার 22564 টাকা, গুড় 4800 টাকার 5400 টাকা, আলু 840 টাকার 1110 টাকা মধ্যে রয়েছে। এথর শুনতু খুচরা মূল্য সম্পর্কে। সম্বলপুর বজারে মোটা চাউল কিলোগ্রাম প্রতি 35 টাকার 40 টাকা থাকলে সরু চাউল 53 টাকার 60 টাকা, সোরিষ তেল 170 টাকার 230 টাকা মধ্যে, আলু 15 টাকার 20 টাকা, অটা 33 টাকার 48 টাকা, মুগ ডালি 95 টাকার 108 টাকা, হরড় ডালি 103 টাকার 125 টাকা, বনস্পতি ঘি 150 টাকার 155 টাকা মধ্যে, পিঁয়াজ 30 টাকার 40 টাকা এবং চিনি 50 টাকার 55 টাকা মধ্যে রয়েছে। এই ছিল দৈনিক বাজার পরিস্থিতি।

জোকার এই কথাচিত্রর গীতা শুনন্ত, কণ্ঠদান করেছেন মুকেশ। গীতা রচনা হসরত জয়পুরী, সঙ্গীত শঙ্কর জিয়া কিষণ।

শুনন্ত কথা চিত্রা চোরি চোরির এই গীত দ্বৈত কণ্ঠে গাইছন্তি মান্না দে ও লতা মঙ্গেশকর। গীত রচনা হাসরাজ জয়পুরী, সঙ্গীত শঙ্কর জয়কিষণ।

0: শুনুলে কেতুটি হিন্দি কথাচিত্র রচিত আকাশবাণী সম্বলপুর সময়রাতে 11টা হোক যাচ্ছে হিন্দি রে সংবাদ শুনন্তু রিলে করুছু আকাশবাণী দিল্লিরু।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে রত্না পান্ডে। भारत ने कहा है